0: হুবিরাগে বেজে যাওয়া, চুপ তুমি আসাও সে মিথ্যে মুশিলের আমি একাও সে বার লক্ষ বারো তুমি না সঙ্গ বাজম তিন এক কাজ থেকে আমি পিগলক তাকুন নিয়ে অকশন পিগলক তালু আগুন নিয়ে অকশন তামানে মাজক মাজক খাদে আর আমি সে তক্কা খাওয়া শুনে এলো উবিং আজা খাওয়া শুনে এলো আক্ষত আসিল নাঙে আখতা লুই নাঙে নাঙে আম আখতা আরং বাতা টুকটুলি আগত আছে ও বালা উঠতো তোমাক কয় সীতা মাতে গলো লোক তুললে বই এত খত্তা লোক তুললে বই সে বললো মো পেঙ্গা পেঙ্গা সব পেঙ্গা সবলি তো না সো ও বাজু যে বলো শিবু আনে তো আসল বাতা সে ঠিক মনে মানে তো মাক তাই কথা মানে পিগি যাও গিয়া পিগি গিয়া হাতটা লেলে অক্সে মজা
1: জোয়ানি আপেক কঠি শাখা জোয়া উন্নি রামা ইরাগে এক শিক্ষার নে রোমাত্তা রবিদ্দি উন্নি কয়েন আমি উদ্যোগ করতে হবে তেম কেডাও কিমে রুমে কানুইটু নাগে সুমাইয়াঙি তুষার বিগি কিন্নারে বাবু কিমে রমিও তাবু ইয়া পাল্লক পিলোয়ার তুমি নারী তেমা না রে কেন মিয়াবু ইপ্যার চুমি নিপিলিয়র সুমাই এক্ষাও মগি আমিনি কানুইটু রমা পেরক পাল্টি আছিদুগু ডেব্রা কিওয়াপি কৌমগি ইয়ামনি আনানাঙ্গা মৌটিঙ্গানি নুটাগাও তিলুগু তুষাগান্নাগু কিসেনি নিজ্জাও তিনি না কেন রোম মিলুটা